জগুলে, জিবে জগুলে, চে জগুলে, সীমা জগুলে, কলা জঙ্গুলে, মমি লঘুখে জানি গুলে, ইলোভা গুড়ে জানি গুলে, ওই ছে টেমু জানি গুলে, লুসি দেশে জানি গুলে, মুখ খেটে ঠুবে নি জানি গুলে, উ গুলে ছুবে জগুলে, আশা তিন থ